আসি সে যে আমার আগে সে পাওয়া কি না পাওয়া, ক্যা জানা ক্যা হয়ে গারি মাই, হর দর্শন বিন রহ না যাই রাও, প্রেম না চাখিয়া মেরি তিস না বুঝানি, দয়া সো যৌবন তন পছতানি।